নেতি হিকি ফাওয়া বিন তিবা দেখে নুয়ে ফাহে এ বিমুগে মচ্চিমন রসকলাঙ্গে ওয়ারে বিশ্বাফি হিন্দু এ বিমুগে গস্তৌগে হরকায় ফিশ গস্তং ইতুরুয়ে এই একলাঙ্গে কুলদুম অন্তকমগে হিকি তৌগে তেরিম বা কমকে হামকশ্বরম এ বিঙ্গু দিরুবি রসকলাঙ্গি মারু ফাওয়া তকিদি দিরুবা রসকলাঙ্গে হামকশ্বরম ಏಕಲಾಂಗೈ ಕೊಮ್ಮೆ ಕಮೆಗ್ಗೆ ಮಚ್ಚಮ್ಮೆ ಕುಳದುಂ ವಂತ ರಸ್ಕಲಾಂಗೆ

এওরেন দুয়াক আলু কঙ্কম উলুনু থাকেতি এওরেঙ্গে কিবাইন গেল্লি হিঙ্গজ্জে আদি আজাবং এওরেন ফিলান দান থানে নেকং এওরেন নাই ইয়াকিন বেজ্জে।

আদি হামাকাশরম এ ইনসানায় দতি হালে জেহিজম ফাহ তিমন রসকলাঙ্গে হাদরতুন রাহমতিজ্ঞে রাহা এ নায় দকাফি নম মি থিমায়ং হুরি থকে চে বুনানকং কশবরে আদি কয়ামে বান খমক তিমন্না হিয় নুকুরমে আদি হমকশ্বরম তিমঙ্গে বেরি রসকলাঙ্গে হাদ্রত তিমন রুজু আকুরে বেস হমকশ্বরম একলাঙ্গে হাদ্রতুগা তিমন্নং হুরি হেউখমে ফাহে হমকশ্বরম কাফিরুই মিহুন্ন তিমন রসকলাঙ্গে এউরেং কুরি আমল তোগে খবরু অঙ্গবা হুসিমে আদি হমকশ্বরু গদ ফদ বেগম্বা আজাবকুম এউরেন্ন তিমন রসকলাঙ্গে আজাবগে রাহ দকওয়া হুসিমে।

আদি হাম এফদাই আরবি বহুম ওয়া কুরআনে তিমন রসখলাঙ্গে খালেগে ফান ওয়াহি কুরবিমে এই মা রসগে এ বহি মক্কাগে আহলুরিনাই এতাঙ্গে ওয়াশাগে ওয়া মিহুনা খালেগে ফান ইনজার কুরবুমটকে আদি খালকুতকুম একুরবা দুহা মেদু ইনজার কুরবুমটকে এ দুহা মেদকু শাক্কিনতে এ দুহং এব্বয়ক ওয়াহুষি স্বর্গে গে আদি অনেব্বয়ক ওয়াহুষি নরকায় গে।

ইহিতের ইনতাকে হো দি হেয়ে ফাহে ইহিতের ইয়ে কি হামা আল্লাহ হে আদি একলাঙ্গে মারুয়ে ফাওয়া থেকে তি দিরুবতে আদি একলাঙ্গে খোম খামেগে মচ্চা কুড়দুম বন্ত রসকলাঙ্গে।

0: খিলাফ ওয়া খমে খামেগে হুকুম করে বুমবানি আল্লাহ হাসে এই আল্লাহে তিমং খালে ফানু গে বেরি রস খালাঙ্গে একালাঙ্গে তিমং খালে ফান ওয়াকিল কুরবা ফিমে আদি তাওবা বানি হাম একালাঙ্গে হযরত হাসে
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নো দিহে একে মেগাহার্টস
2: আলিনূর

মিহন্নটাক একলাঙ্গে শরআ কুরবি দীনকি একলাঙ্গে নূহগে ফানা ওয়াসিয়্য কুরবি দীনে আদি তিমান রসকলাঙ্গে কলেগে ফানা ওয়াহী কুরবি দীনে আদি ইব্রাহিম গে ফানশাই মূসা গে ফানশাই ঈসা গে ফানা ওয়াসিয়্য কুরবি দীনে এ ওয়াসিয়্যতকি তিয়াবা মিহুন দীন কায়েম কুরাশ আদি এগা তিয়াবা মিহুন বাবা নুয়া হুশগমে তিয়াবা মিহুন একমক তিয়া গোয়ালা খন্ত মুশরিকুঙ্গে মচ্চ বড়ুকমক বি আল্লাহ একলাঙ্গে ইরাদ কুরব্বা আড়ক খিয়ার কুরব্বতে আদি একলাঙ্গে তাওবাবে রুজু আওয়া মিহা তেদুমগু দখবতে

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানী তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ওফিহা দিমায়ং হিঙ্গামুন্দিয়া আইরায়ং মিহাকু গোওয়ালিহিং হিবেগিং ফাসেমবুরি বালালেবুনে আওয়াস ফিয়াওয়ালতাকেক হিঙ্গামুং আ নূরাল্লা নজর বদ্দলবুমুং আইরাকে তুমফতুকাভি হিনিতুমবুং ইতুরা ফুমবেগিন দিয়ে আইরায়া নূরাল্লাকি দোসভি একুয়েরিনে দেকুয়েরিং ফুরতম বদ্দলভি মালয়েশিয়াকা কিয়াবং উলুনু দোসভরে একলাহকুন দিমাভে একুয়েরিকং উফেদুনু ফাহুং এ গুলুমং এভিস বদলে নাদে ফাইতভি আহরতোগ একুয়েরিকমগে গুলুমবানি ভারুকদে বিফে হামেয়াক নূরাল্লং এ হিতুক আবদুয়েস শুকুরুয়েরিকম ওয়ানে জোহান্না এন বদ্দলভিবেস নূরালকে সববুম ভিয়ায়ে নূরাল এন তামাগেন কলেজকে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট পার্টি এ নুগেন্দিয়ানাম জোহান্না বদ্দলুংগে নসিবেফেস নুলিপুনি হে
1: মর্নিং ইউ লুক চিয়ারফুল
0: আইরাকে গাতেন এস হুটুনু নূরাল বনেলিয়ে
1: আহনে গনেগে আরু অতিহাবরে এনা জেলিবেনি কিহিনে কামেভিস আহনে গেন্দুনু লোহুলুয়ালেবেনিভিস এলামস নিউজ কোগে গেগে এমমেনং হেলেবেফহ কিরিয়াস দেলোহুলুয়ালেবেনি কফি এবু ইমা
2: হা ইউ আর নট আ মর্নিং পারসন
0: নূরাল ওয়াহক দক্কমুন মুনাগেনে হরকাতাকুন আইরায়ং হেবুনে নূরালকে ড্রামা বা নিকম বড়ওয়ানে ওয়াহক দক্কার মুনাগেনে হরকাতাকুন গিনাফারু হিনি কন্ট্রোল কুরেবেনিভিস কিরিয়ায়ে
1: ekkala dimakuram feshiyedo miharu de aharuani ahrehi kuri mikamaves heni danikama ekamuko adivavarennuve what to do I love teaching
0: nora funneva to kodiye evagutu jehili varoliyaku monumacha fang istashi ganu febumun hima hole ingilitauge ehiga kamfatuga aluwaliye নূরালকি এ দোসরিকে ফেশন সামাল কন্দেজুয়ানিকে টিকটক ইনস্টাগ্রামা ব্যাগ ইফালা হুরিহাকমকং এন লো হুলুওয়ালানে স্কুলগে মিঙ্গনুতক ফেতেনেহিং ট্রেন্ডি গোতকং হেদুং এলম সামাল কন্দেনে টিকটকুম ফেনুনু ভিডিও একফো মিহার পলুকে ইস্তাশগণু বেসতি ব্লান্ট বব স্টাইল কোশা লেফে এ মেকআপুং দম মুনুকে রীতিকং ইতুর কোল্লাফে আরাকিং হুরি উস কশিগে ফ্যাভানুগে সববুং ইসকুলুন দিকুকমা বিস দাকে এ
1: গাডি জেহে নিদো আওহ দামা
0: নূরাল বুনলি এ আদি ললুকালাফই বড় আভিয়ানু নাগা আতুক আলওয়ালাফই ক্রিম কুলাগে হামিস প্রেন্ডুগে এদ্দ বস্তিরেলি এ দেকুইরিং দেন গোসওয়ানি স্কুল অফিস বয়াশে ফিঙ্গ জাহাল মফও অফিস তেরেন লাফা স্টাফ রুম হুন ব্লকার নিকুমেবেন হুরি দোর হুলওয়ালাফা বেরনি কুতে
1: মাই গড
0: স্টাফ রুমা দিমায়ং হিঙ্গামুন্দানিকং কুল্লিয়কং আইরাগে আতুগ নূরাল হিফালিয়ে লিবুনু হেরাং কামাক আইরায়ং এনাগে ফিয়বলতং মডুজসালেবুনে নূরাল্লা বেগিং উলে গতে নাগাগনেবুনি স্টাফ রুমগে দোর হুলওয়ালাফা বেং ইসকলদি গুজুয়ানা ফিনমুন্নে

0: এইবার রীতি লাভ ফালি হিসেন ফালি হলে কি আশ্রয় দেন আশ্রবার রীতি লাভ এহম ফ্রেশ আউট অফ আইডল হম নিম্মাফ দেন এম এ ফুরুতম কুড়ি একান্ত কব্বান হমার খারি কেহান ফালি আইডল উড়েন কো আশ্বাস পড়ে ফালি কারে বিমান্যা কি আর ফালি মানে ওকে এন পড়ি মি পোহেলে তি বাই মার কিয়া ফারিত লাভ এম এম মস্ত
1: আবদুল্লা ওয়াহিদ কিয়াফাওয়া আস্তুল্লা ব্যাগ নদীহাগে হারতোকে হালুবি বলিউড মিউজিক হুরিরু ফালিহু আদে আশ্রাগে মি ভার্সন তৈয়ার কোফাবানি মাডুমাতির একুস্টিকাত লোপিগে পোপ রাকা মিগে গিটাগে রীতি হামোনিয়া আদে লাভা কিউন তেরিংগে আডুগে গুলুম বার ফুরি হামে তাক্কু আদে
0: দেন ফালি হুমেনগে আমিল্লে গোতক এতে গেণেস্তবে তো ফালি হুমেনগে আমিল্লে স্টাইল কদ্দে মি হুম দেন ফালি আশ্রয় বার লাভকিউম বেস গুড়েন তো আর স্টাইল কে লাভকি আহিবান দেন এম হাম এ গোত আমিল্লে গো এটা দেন এহন্দানু গ প্রোগ্রাম গান কচ্চকে তো এম এ গোতং এতে গেণেস্তবে তো পেদি দে এক বার বড় বাই কুলাস তো হুসেন না থেরা হুসেন মিউজিক কে দে দেন এক এহরা তাফাত কফ হুন না না বাত তো এই হাম হুসেন থেরা Yeah, Hussein, get ideas.

আব্দুল ওয়াহিদকে মশহুর লওতাগে তেরে গফহে লিতিবাগে তরুং আদে মিয়াদুদা মুন বালা ফুহিবি হে বেন উইমা লোপি ফদলাওতা ফাহা কললেবে এনাকে লওতা কি মিয়াত ওয়স্তি বেহিংকে মেতুক বর মকপুল লওতাকে ভার্জন 2.0 মি সিলসিলাগে শোতং আলগুন মে গেনিস্তেনি কোমে হোমদু হে কেমেন্দুরু তেচ হাইরু মি শোকা মি গেনিস্তেনি রিমিক্স লবতাকা কাওয়া লবতা এগতু মিয়াদু মি গেনিস্তেনি বড় মকবুল কামে হোতামুন আন্না আদি লবচার তো গেমে কুরিন জাগা হোদা এ লবকামু গাওয়া আ কোসে তুনে 2.0 মি লবা

ইসলাম দেনুগে মাতিবেরিকাম বায়ান করাওয়া ফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাওয়া ফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফা কালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালুয়ে আল্লাহ রুসুল লেভি উমর বুনুল খাত্তাবা ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডা গিট নেভি সিটি ইং হিপ্পা ব্যাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাওয়াডা গিং একলেগে ফাণং এ সিটি বিদালুয়ে দেভিয়ে ফহে ইতুর একলেগে ফাণ কোফা ইস করাওয়া বিদালুয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কালেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাওয়া এ ওয়াহাকতা গাবুল কুরে বিতোয়ে তিমং কালেগে ফাণুগে ফুরাণা ফুলু একলাঙ্গে ইয়াদ কুদুরে ফুলু গাওয়া কালাঙ্গে গন্দেওয়া বিদালুয়ামে তিয়া মামিউঙ্গে গাতাম তিমং কালেগে ফাণ এ রিসালাতাগেম ওয়াডাগতি সাফু সাফু